0: আপন রিস্তাকে তবেই ইমানদারি লেখ নিভায় পারবেন যবে ইমন শিক্ষিত হবেন। আজ যাহা নারীকের একটা বর্গ শিক্ষা গ্রহণ করতয়, বুলন্দিকে ছুয়তয়, মুদা রাখতয়, হুঁয়াই একটা দোসরা বর্গ শিক্ষা লেখ ডবল ধরে আহে। প্রত্যেক বছর হামরে মহিলা দিবস ধুমধাম লেখ মানাতে আহি, লেকিন সহি মায়নে মেহেন কা হামরেক দেশে নারীকে উত্থানটা মিল আহে যেটা ওকে মিলনা চাহি। দেশকের নারী বর্গ তবেই খুশ হয়ে পারে যবে ইমনেক একোটা ভাগ অশিক্ষিত নাই রবেন। আর সহি মাইনে মেহেন ওহে দিনেই মহিলা দিবস হই যন দিন দেশকের প্রত্যেক নারী শিক্ষিত রহি। প্রাচীন সময় লেকেই লোকেক এটা ধারণা রই আহে কি নারীকে কোন সা পড় লিখ কহন নকরি করনা আহে, সেই তেহে ঘর কেরেই কাম করি গৃহস্থী সম্ভাই হই। সমাজকের এহে ধারণাটাকেই বদলেক দরকার আহে, যেটা কারণে লোক এখনো নিজেক বেটি সবকে স্কুল পাঠায়ক বদলে ঘরে কাম করবাত হয়। রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধী রকম বেজায় সমাজ সুধারক গিলা নারীকে ওকর উচিত থান দেওয়ায়ক তেহে ভরসক প্রয়াস করে রহে। কিন্তু আইজেক সময়ে প্রত্যেক ক্ষেত্রে উনখর সঙ্গে ভেদভাব করল যাতে ইমনেক সঙ্গে অমানবীয় ব্যবহার, ছেড়ছাড়, দহেজ উৎপীড়ন, বলাৎকার, হত্যা রকম কুকরম রোজ দিনা হতে আহে। বেটিকে পরায়া ধন মাননা, বেটা বেটি মেহেন অন্তর করনা, বেটিকে শিক্ষা লেখ বঞ্চিত রাখনা রকম মানসিকতা লেখ হামরে এখনো বাহারায় নাই পায় রহি। সত্য এটাই হেকে যে নারী শিক্ষিত হয়েক বাদেই নিজেক পরিবারকে শিক্ষিত করে পারি, নিজেক পরিবারকে আত্মনির্ভর আর বিকাশ ডগরে লানে পারি, নারীকের সশক্ত হয়েক বাদেই হামরে দেশকের সশক্তিকরণকের বারে বিচার করে পারি, নারী নিজেক তিন পিঢ়িকে শিক্ষিত করে মুদা রাখেলা, নারী সশক্তিকরণ কেবল সরকারকের যোজনাক দ্বারাই সম্ভব নাই খে, ইকরতে হ্যাঁ হামরে সবকে নিজে ঘর লেখ শুরুয়াত করে হই, প্রণ করে হই কি ঘরেক বেটি ও শিক্ষিত না রহুক, কাহেন দেশেক বিকাশ সমাজ আর সামাজিক বিকাশ পরিবার সঙ্গেই জড়ল রহেলা। ইটা কোনো দুই মত নাই খে যে সশক্ত নারী লেখেই সশক্ত সমাজকের নির্মাণ হই।
1: তো এখানে আমরা শুনতে রে প্রাগ কিশোর সিং কে যে কি পরগনিয়া আমরে কো বার্তা শোনাত রে সশক্ত নারী সে
2: বনেগা সশক্ত সমাজ। তো চলো এই তো জানকারী হয়ে গেল, লেকিন তনে কোন আমরা ঠিন বেরা হয় তো আমরে চলো এগো আর লোকগীত শুনলে বেরে নাই। নাগপুরী মে যে গায়ে হ্যাঁ বসির অনসারী ওর সঙ্গী মান।